চিনা নাকু সিন্দুর পোতে দুই কোথা গো চুরাও, চিনা নাকু সিন্দুর পোতে দুই কোথা গো চুরা, সোমবার গর্নে অঠিলে।